मैंने सोचा ना हो इतना प्यार करो. दिस प्रachtig liedje is gezongen door Shreya Ghoshal en kwam uit de film The Body. En हमने सुना है इस volgend liedje via Radio SBS uit de film Meri Yaar Ki Shaadi Hai, gezongen door Udit Narayan, Alka Yachnik, Sudesh Bhosle en Jasbinder Nerula is dit liedje in het programma Geeton Killeher.

तुम मगर सामने आप ही जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। इस gezongen door Elke Jaatschnik en FBG, en kwam uit de film Raas. En daar komt dit prachtig liedje, gezongen door Tanchik Bachi. Uit de film Shersha, Kirata Lumbia Lumbia. Hey. Oh, ik ben zo verliefd hierop.